জায়গা কারখানা নেই, এইভাবে স্থানীয় কামান আজ সকালে 6:30 আগে পরাথের চয়েস করে ধরনে ভোজখাতে নিয়ে গেল স্থানীয় কামান অপ্রমাণে রইল মাতাম 36.5 অংশ সেলসিয়াস ও মাতাম 28.8 অংশ সেলসিয়াস মাতাম নবীত নগরে মান সকালে 81 টাকা মিলতে হল অতরে পবন মিশ্রের 25.2 কিলোমিটার প্রতি কালাক যে রয়েছে যারে হাওয়ানি গণতা দর্শক এক্যুআই আখেরে উঠোকের সাথে সন্তোষ পাচ্ছে স্থানীয় কমেন্টারে তবে আপনি আকাশবাণী বুঝতে পারবে তবে জার্মান সমাচার পাশে

সুভাষ বিশ্ব পঞ্জাব মিলার লেখকে মিলিন্দ সাবনিস প্রস্তুতি অনুষ্ঠা পাঠাকি আজকে পুনঃ প্রসারণ শুনেগা দুপুরের দু বাজে নয় ফিল্মে গানে হম রোজ লেখা রাতে সুবাহ 8:30 মিনিট পর ও রাত 8:30

0: ইয়ান সুখানে শুভমান গিলে করা আছে, তবে ঈশান কিষাণে 125 রান যোগদান আটে। যারা আফগানিস্তান টিম তরফে নাঙ্গিয়া খারবি 4, রাশিদ খারিত্র, এএম গজনফর এবং মোহাম্মদ সেলিমে 1-1 উইকেট লিখেছে। হারমে মর্তা এবার মধ্যে আফগানিস্তানের টিমে 27 ওভার মে 4 উইকেট গুমাবে 150 রান করেছে। আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে আজ ভারত ও নেদারল্যান্ডস সূচি মোকাবিলা চলে রয়েছে। লিডস নে হ্যান্ডিক লিগ খাতে গ্রুপ এ ক্রিকেট ম্যাচমা রুমানারি ম্যাচমা নেদারল্যান্ডস এর টস জিতিনে বোলিং পছন্দ করেছে। হারমা মর্তা এবার মধ্যে ভারতে অত্যাস দিনা 11 ওভার মে বিনা উইকেটে 104 রান করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় জর্ডন 3-1 হারাবে। হবে জর্ডন আগামী মোকাবিলা অ্যালজেরিয়ার সাথে থাকে। এর অস্ট্রেলিয়া গ্রুপ জি মা বর্তমান বিজেতা আর্জেন্টিনা সাথে হারাবে। আর্জেন্টিনা আজ সকালে অ্যালজেরিয়াকে 3-0 হারাবে। তো লিওনেল মেসি আর ম্যাচে হ্যাট্রিক গোল করে ইতিহাস রচিত হতো। মেসি বিশ্বকাপে সবচেয়ে বড় সোর গোল করার বিক্রম জার্মানির মিরোস ক্লোজনি বরাবরি সুদি পৌঁছে গেছে। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ নবী দিল্লিতে রাষ্ট্রীয় সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 কামগিরিনী সমীক্ষা করি আর তেনে ফরিদি সুধারা অধিকারীকে সূচনা আপি। শ্রী শাহ অধিকারীকে রিপোর্টিংয়ের সমর্থন মাঠে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আর বহুভাষী সহায়ন উপয়োগ করার উপর নির্দেশ আপিল। সংরক্ষণ মন্ত্রী রাজনাথ সিং এর কাছে আতঙ্কবাদ সেনা শূন্য সহিষ্ণুতার নীতিতে যাই সার্জিক্যাল স্ট্রাইক বালাকোট ও অপারেশন সিন্ধুর জিবি নির্ণায়ক কার্যবাহী সুদি ভারতে স্পষ্ট সন্দেশ আপিছে যে ভারত না সার্বভৌমত সাথে কোন সমাধান নেই করে। সোশ্যাল মিডিয়া পর এক সন্দেশ মে শ্রী সিং এর কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না নেতৃত্ব মে ভারতে প্রধান রাষ্ট্রীয় সুরক্ষা মার্কা না ঐতিহাসিক পরিবর্তন জোগছে। তেমনি কাহিনী গত 5 বর্ষ মে দেশের সংরক্ষণ ক্ষেত্র মে অনেক মহত্বপূর্ণ সিদ্ধি অপর হাসিল করেছে। অন্তমা মুখ্য সমাচার ফরি এক বার ফ্রান্সমা জি 7 শিখর সম্মেলনে সম্বোধিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্রাষ্ট্রীয় আরোগ্য সংস্থা অনেক বিকাশের দেশে আর্থিক সশক্ত বনাবে তেও তন্ত্র বিকশাব জানাবে। প্রধানমন্ত্রী মোদী আর আমেরিকার রাষ্ট্রপ্রমুখ ডোনাল্ড ট্রাম্প বচ্চে ফ্রান্সমা দ্বিপক্ষীয় বৈঠক গুজরাটমা 393 করোড় আর মহারাষ্ট্রমা 172 করোড় রুপিয়ার খরচনী রেলওয়ে পরিযোজনা মঞ্জুরি। উত্তরপ্রদেশ আর গুজরাটমা অলগ অলগ মার্গ অকস্মাতমা 12 লোকের মত প্রধানমন্ত্রী দুঃখ ব্যক্ত করে। ত্রণ ম্যাচে এক দিবসীয় ক্রিকেট শ্রেণী বিজয় ম্যাচমা ভারত ও আফগানিস্তান বচ্চে লখনৌ মুকাবিলা। আকাশবাণী বর্তি সমাচার পুরা থাকে ঘরে পিছি আপ আগামীকাল সকালে 7:10 প্রাদেশিক সমাচার সামনে শিখছ। নমস্কার।
1: অভিনেতা সদাশিব আম্বাপুরকর কি বেটি রীবা আম্বাপুরকর কি যাদব কে উজালে
2: ঝুট বহ পড়া গেল।

0: জব আমি সত্যি করে রোলটা নিয়ে গোবিন্দজির আমার টেস্ট কি আছে তোমার ব্যাপারে পুছো না যে মুঝে এস রোল কে লিয়ে কেউ টেস্ট কি গোবিন্দজি নে উনি কহা থা কি তোমারি আর্থিক বহুত অপরচুনিটি
1: উনকি যাদব কি इस कार्यक्रम में जाने माने अभिनेता स्वदेशी अमरापुरकर की बेटी रीमा

0: সদাশিব আমরা করতাম যদি অর্ধ শক্তিকে রাগম শক্তি
1: জাদুবাড়ি অভিনেতা সদাশিব আম্বাকরকর কি বেটি রিমা আম্বাকরকর কি যাদব কে উজালে
2: সঙ্গীত নির্দেশন গীত কো লিখা হ্যাঁ মজিরু সুলতানপুরী।